0: आकाशवाणी इम्फाल ngangom kirana pau pajari ahanba damar waiba pau security force na tongan tongan mafam singdagi lalhoba ahum yawna miyoi mari farei next generation administrative and e-gov reform saiba hiramda numinini chumna chathagadaba jati thaki mifam ngashidagi shilong da hauragani amashung petrol da ethanol yanshin badagi gari singda khudong chada ba thorle haina social media da phongdok narigli ba phamadu aranmani haina sarkar na phongdokli Security force na tongan tongan ba mafam singdagi lalhoba ahum yaungna miyoi mari phagatle Rajya Police ki control room na thadorok pa cherol amada hai Security force nangarang Yaripok Police Station gi manung chanalaiba Yaripok pechi lambi gi angom football tap manaktagi miyoi ama khusu khulai gi kona na phare miyoi adu makui naga village tagi ni hari mangonagi magazine yauba SLR ama nongoi marutara amasung bolero ama phangle Imphal East Jila ki Porampat Police Station ki manung chanlai ba Khurai Nandai Bamlai Kaidagi Security Force na KCP Nongdran Khomba ki miyoi amasuk phare. Mahak Kiamgai Muslim Awanglai Kaidagi ni miyoi asi miyamdagi namduna sel khaibada chenaba misak ni hari. Porampat Police Station ki manung chanlai ba wangkai ayang pali lambi dagi atopa KCP Nongdran Khomba ki miyoi amasuk phare. Mahak Singamai Makha Khongnang Phaidak Vidagi ni hari. Amaromda UPPK ki miyoi amasuk Security Force na Porampat laiba Karkinos Hospital manaktagi fare hairi. Assam Rifles BSF amasung Manipur Police ki apun makangbu amana Imphal East Jila gi Laitan Pokpi Khulda Community Outreach Program ama pangthokre program adu Civil Military Engagement Initiative ki sarkama hoina pangthokki bane hairi. Thoromadu da Kangluk Masal gi marakta nungchi shana ba hengat anduna shanti oina laminana bagi matangda mafamadu gi miyam go wari shanaki. Thormaruda security forcing asigi makok thongba official singsu sarukyaki haukiba numit kharani da manipur gi mafam ayamada nong chubak sang hengelak padagi lousung ki thabak sing pangtok pada hena kudong chahle tampa kilam sing da lousung ki thabak sing hanadagi hena kan pangtok nare sing jila kharda di nong ningthina chuba masung singjum sing namar moiduna lou panbagi thabak ta hena kudong chari Ukhrul Jila da hauzik wariba lau paanma gi matang da aikwegi ukhrul paaumi gi paaudam ama.
1: Lau singgi tamakti kumshi si yamna nungay pa jahi ama oe. Nong matam chana amasung marangkay na chubagi lau koi pa amasung paauling pa loishinakri. Loinana lau koi pa amasung paauling pa loishinaraga bang thokpa kumhay mangkap festival Ukhrul Jila ki kun ayamba da matang matang bang thok na tuna lay. Akashwani Imphal ke pau ke tamak ukhrul ke sothing simre
0: Department of Administrative Reforms and Public Grievances na Meghalaya sarkar ke punna sinduna next generation administrative and e-gov reforms haib hiramda numini ni chumna chathaga dab jati thaki mipham ngashide ke shilong da hauragani haudokpa ki thormadu da kendra ki mantri Jitendra Singh amashung Meghalaya ki mukhyamantri Conrad Sangma na wangangani Mipham masih dalam bahagian segi tongan tongan, mampam singgah di lakpa policy maker, administrator, technology samasung, governance practitioner sing punna shahum handman serukya gani. Tapi riba pawusi agus pani Imphal lagi ni. Petrol ta ethanol yanchin beragi gari singgah kudongsha dapat thol lehaina social media ada fongdong narakli buapam madu aran bani haina sarkar nahiri. Fresh Information Bureau PIB gi fact check. Unik nahai. Lebak asi da fanglipa petrol sing asi Bureau of Indian Standards na piba magun sing sapsan ngaktuna miyam da fanghali haina petroleum amasung natural gas mantraloy na hanana fongdo kibu wapam sulayre. Kendra ke labor amasung employment mantri Dr. Manchuk Mandavia na lebak sinbatung na lupa koti satruk humpunipan gi employees state insurance ESI healthcare project sing hayeng haudokkani. Dr. Mandavia na Telangana gi Snat Nagar da laiba Isik Hospital da naunu sangatpa OPD block sangagani. Assam, Tamil Nadu, Andhra Pradesh, Gujarat, Kota amasung Rajasthan da su project asigi makhada naunu sangatpa facility sing video conferencing gi khuthang da sangagani. Labor Mantralo in high project asina labak asda laiba miyoi lak yankai hena kanava phangal lagani. Kendra ki Cooperation Mantri Amit Shah na ngasi Gujarat ki Gandhi Nagar da Vegetable Subyard ama sangagani. Op Corporation Mantralo ki pauna hai, thorum adu ki sarukama oina Sri Shah na ek pair ma ke naam ক্যাম্পেন মাখাদ উচ্চারা থাকে এগ্রিকালচারেল প্রডিউস মার্কেট কমিটি কি অমৃত মহোৎসব মারি লাইন পুথোপ চেফং রিলিজ তৈরি শ্রী শাহনা কমিটি মিয়ে সানগান কেন্দ্র হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মন্ত্রী মনোহর লাল হাই ইম কই সাব ইনফ্রাস্ট্রাকচার সৌগৎপাক ফিবম আকাইব থাকলব টেকনোলজি সজনব হোনগদবান সেন্ট্রেল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কি হুমপুত্রানীথই সুব ফাউন্ডেশন ডে থরম গাংলদন শ্রী মনোহর লাল হাই বিল্ডিং নতগ স্ট্রাকচার সঙ্গত সাগতপাইফম তাকু মগুণ সঙ্গত সাগতগদবানী মাসিগত অনৌব ইনোভেশন টেকনোলজি সজনাদুন সঙ্গত সাগতপি প্রজেক্ট পাইকাত আকৈব ফিবম সোহলব থাকি সজনগদবান থরম আদুদ মন্ত্রী উত্তর প্রদেশ কি গাজিয়াবাদ সাগদব ন্যাশনাল কাউন্সিল ফর পাবলিক ওয়ার্কস বিল্ডিং উরেপ উয়ুমসু ভার্চুয়াল ওয়ে তামকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম কুন্থা তরু সুব মন কি বাদ পুকি থাকে কুন্তরু আকাশবাণী থং সন্দোকান তাঙ্কক মিয়ামনা ওয়াকলোন টোল ফ্রি নম্বর 1800117800 নরেন্দ্র মোদী অ্যাপ নতগ মাই গভ ওপেন ফোরম মিয়ামনাখলোন ফোদরক ওয়ান নাইন টু টু মিস কল পি এস এম এস ফব লিঙ্কল থাকি মিয়ামলোন থাকে কুমরিফাউনব লগনি ওমান সমুদ্র খুমান ভারত মাস তোমব জি এফ এস গ্যালেক্সি হব জাহাজ আটেক চাথারক্রদ নংসুপ এশিয়া লমদম উংখনব ফিবম খুদক্ত লোসব ভারত হন ফোদক্রে থাকিদ ফোদকলদন কেন্দ্র মপাল থরম মন্ত্রালয় হাই লমদম আদম ভারত কি জাহাজ এটেক থাকি চাথারক্প ভারত হকচিন লি উংখনব ফিবম লোসব সানব খোজেল পাইকুন লমদম আদম শান্তি তংদুলাইতাব হানজিন হনব ভারত পামে ফোমো পাবসে পাবসিদ হোজিক দেবিকা চিংথাম দেবিকা
2: থাকচারিকিরণ কান্তো সাবলদ মাই থাকিবক মাইকাই কয়াদব ফোদোপ পও রিমস এম বি বিএস কি সিট মিং হেঙ্গতব সেকুরিটি ফোর্স ড্রাগস ফাগতব পওনা ফোব পাচে আয়াবদ পাওসিং ফোলি কান্তো সাবল মাই হৌন সওরে চিফ মিনিস্টার উনদুন সেন্ট্রেল ফোর্স লোকনব তাকসিনে স্টেট ফোর্স থাম হোক্রে হব পও সঙ্গা এক্সপ্রেস মনিপুরি এডিশন আহান হেডলাইন ওরে অপারেশন কান্তো সাবল চেনব ফারে কান্তো সাবল আনৌব সেকুরিটি এরেঞ্জমেন্ট এম এল এ ডি সি এস পি ইংসিনে হাইন সনা লাইক আনিসুব হেডলাইন তৈরি রিমস এম বি বি এস তামনব সিট চাম কুমাদ চাম ইংখাইদ হেঙ্গতব আয়াব পিরক্ষিব পও পোকফম আহানব লমাইদ ফোলি সেকুরিটি ফোর্স গাড়ি আমি ওপিয়াম কিলোগ্রাম নিফুমাপনমাই ফাগতব পও পিপলস ক্রোনিকল মরুব পও ওই ফোলি ন্যাশনাল হাইওয়ে কুন্থা তরেত মাল পুব গাড়ি নামদুন সেল খাইব হেঙ্গলক পও সঙ্গা এক্সপ্রেস ইংলিশ এডিশন এঙ্কর কলম ফোলি বিষ্ণুপুর ডিস্ট্রিক অলিম্পিক গেমস লোসনখ্রে হব পও হুয়েন লানপাও সানব কলম ফোলি পিকচারব মনিপুর সানরুইক মিংচত কয়া পুরকি হাইন গভর্নর অজয় কুমার ভালা ফোদকিব ওফম নাহারোল থাকব পও ওই ফোলি লাইমখং কান্তো সাবল মাই থাকিব মাইকাই কয়াদ পেনব ফোদরক পও মনিপুর মেল আহান হেডলাইন তৈরি চান্দেল জিলাদ সঙ্গাকিব খুলমি ব্রিজ কি চেয়েব ওয়াফম থাকলে হব পও গানফিউ মেল মরুব পও ওই ফোলি ওয়ার্ল্ড কাপ কি সেমি ফাইনেল ফ্রান্স স্পেন আর্জেন্টিনা ইংল্যান্ড থেনগান হাইন তামেংলং টাইমস মরুব পও ওই ফোলি সেনাপতি ফোব হিল সোনবিল এক্সপ্রেস তাদু বি উখ্রুল হাইওয়েদ তৈন লাইখোম লাইন চেনথব চিং নিখাইব থাকি সেমব থিনহলে হব পওনা মরুব পও ওই ফোলি কিরণ
0: থাকচারি দেবিকা আরইবদ মরুব পও আমহন সেকুরিটি ফোর্স তোমান তোমান মফমসিদি লালৌব আহম মিয় মারি ফারে নেক্সট জেনারেশন এডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ই গভ রিফর্মস হব হিরমদ নুমিনি চুম চাথগদব জাতি থাকি মিফমাসী শিলং হৌরগান পেট্রোল ইথানোল যানসিনবদ গাড়ি খুদংচাদব থাকলে হাইন সোশ্যাল মিডিয়াদ ফোদকলব ওফম আরানবনি হাইন সরকার ফোদকলি পও লোজরে
3: ক্ক ꯑꯗꯣꯝꯅ ꯊꯧꯔꯝ ꯇꯥꯕꯤꯔꯤꯕ ꯑꯁꯤ ꯀꯪꯂꯥ ꯆꯦꯅꯦꯜꯗꯒꯤꯅꯤ ꯑꯥꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜ ꯍꯧꯖꯤꯛ ꯇꯥꯕꯤꯔꯁꯤ ꯊꯧꯅꯥꯎꯖꯝ ꯃꯦꯙꯥ ꯗꯦꯕꯤꯅ ꯁꯛꯄ ꯅꯣꯠꯇ ꯒꯧꯔꯥꯡꯒ ꯚꯥꯕꯤ

ইরোমদম লাকলাম্ব পুনসি লম্বি খংহৌদনা খোথা আসি নি মাইকাই তামনা থাঙ্খরে হজিকটি ওয়াখল থামুই নিত ওইখরে কৌবরা হাইবসে মতংগি সৈদা তামিনাসি এজে মেসনাম লিন্দাগে পুনব খঞ্জলদা আবুয়াইন সৈরিংব টোনি আহিবমনা সৈরাংব ইসে ইসে আসবু তাবিনিঙে হাইদুনা খানবিরকলিব মরুপসিংদি নম্বোলাই মপোকপমদগি লেনথোই সালাম ইউমনাম রোশনি ওইনাম নুপুক আনবি নাওরেম পিয়ারি নাওরেম সরিতা গোলমাই নামসিং লাইলু।

pu ko cho hi ni le e somo leima khong military station pu he bu kanto sabal heno mikreme uchi debyo mahre chovo kaprahi prasdo khe komo kapra kali ko to chosubu kali no minister fonan pewa kontho jom na pepu jus nagamai choroi so tha chole kolomai hi tokre pralo kuru duno operation ta hi achomo so he e mare hili kolomai kahai ha tokelote ro pyo oku mino Kohe chole no minister fono no pepu jus lema khongji kanto sabal hek bu mikrime uchile talolo unna kotse kapi kolimo uchi umino dekapi hi mumuk hemo kapra kale koi ye upugo hel hia security forces mai thu thuno khufu bua prajdo ko mona hi adivano pate di chura hi petu hroi ro pyo hi chuchuni hino umme makkei hi tokelo ye tokegulo makke hrano kosihuli phramo kokhame bale bueto kontho jam no pewa somo prajdo ko mo upugo hel hi crpf ye state forces crew savu deploy so de do home minister govindas kontho jam no okay so pewni pe West Bengal State Li Ijono Anti-Crime Uchi Kutu Gahen Hifo Ovo Sotolodea Anti-Social Activities Uchi Kutu Nahi Governor R.N. Ravi No Approve Sopiodea Ike Mufu Jun Krono Assembly No Anti-Crime Bills Soli West Bengal Public Safety and Control of Anti-Social Activities Bill E West Bengal Maintenance of Public Order Bill Hahi Togolo Buya Bill Kutu Kreno Umekatakuna Mosopile Mahrechovo Koso Tahi Buridli Tokrekele Pego Naihi Mufu Kaliko Tokrekelo Se State Sarkarno Pesosa Ochi Kutu Nahino Mahrevo Koso Arigocho Kokamepile Mapragocho E Organized Crime Tahi Kuon Numai Pipulo Seto Bewe West Bengal Chief Minister Sevendu Adhikarinoa Mareno Pesosa Asocho ujuno fo mosoi digo vegocho tahi kalikra molo fulemwa e uchi kutu kuhino. Ofuma e onamai kuchiku kapipe babo pimai pulusero pemaniwa. Gaganyaan crew model system nahi jisho avokus te solo dieto Indian Space Research Organization ISRO dano pemaniwa. Tes kare nahi crew member mai tho kale model no ujile. Machiso vulo kuru duno coal gas kakhe na hiya tez kakhe kuchu na hino crew model e service model for mara gocho na hiya kwa tez kosu na hino space rache no crew model mata gocho le ikruna kruno atso vulo kuru ji tez na hiko ito atalko mena pewa hikro kroka padeno for cheka hao kutu leno Colombia ji Bukara Manga Heno Rep Mochoro Kapra International Physics Olympiad Tukaha Makachoro Gubule Katamwe Laram Donamwe Pongono Shanato Hi Yiloa India No Soma Ishu Golova No Science Education Odole No Jipelo No Ujuhi Niloa Pune Heno Kanish Jain Indore Heno Ridesh Anand Bendale New Delhi Heno Rishit Garg Mumbai Heno Shris Suraya E Ahmedabad Heno Svarit Joshi Kuno Shanato Kruhi Niloa Nuso Rechacha New Leno Kuvu Laram Donamaya Kregosa Rechaka Luno Kava Cholahi India No Russia In China Kazakhstan South Korea E Taiwan Nuso Kruyakwa Position Karenahi Niloa Chiaka Luko Chu Interpol Digital Forensic Expert Group Meeting Lehi Union Home Minister Amit Shah no uje jula e ami mu chola no kare international investigation crime competition ya bule e Gandhinagar ji National Forensic Science University campus le no summit kali ya bule nuso rebda chanyo le no delegates kuno summit le hevulo uje jula josuvo le no Shah no AI powered financial crime investigation center e nusoji kare media forensics center khuya photopiodia defense minister Rajnath Singh union minister of road transport and highways Nitin Gadkari galia uttar pradesh chief minister yogi adityanath khuno ijo lucknow kanpur expressway lovana hi photopio mosso balaki thotopiodia kilometer retro
কচু সকবু লক্ষ্ণৌ কানপুর এক্সপ্রেস ওয়ে নাহি সিক্স লেন লোভা কয় এ নুসি কাহেঙ্গু নাহি স এলিভেটেড করিডোর নাহি কয় পেকো লোভা লহি করফি কাহে ই পানো আহেল মতো বুলগা মধ্য প্রদেশ স্টেটলে ইনভেস্টমেন্ট নাহি মুভুপুল করুদন ইজো ভোপাল হেন চসুবু গালি সোয়া চসুবু লহি অপিসবু টেকনোলজি কোম্পানিস ইনভেস্টার্স স্টার্টআপস ইন্ডাস্ট্রি বডিস এ এডুকেশনাল ইনস্টিটিউশনস খুন নুস এ ভকুপৈন ভুল উজে জুয়ে চসুবু নাহি এম পি টেক গ্রোথ কনক্লেভ থ্রি পয়েন্ট ও তো বুয়ে চিফ মিনিস্টার ডক্টর মোহন যাদব ন চসুবু নাহি সোথপিয়ে বিহার লে জনো হেলি এ এয়ার ট্যুরিজম সার্ভিসেস নাহি সুথলিয়ে বিহার চিফ মিনিস্টার সম্রাট চৌধুরী ন সার্ভিসেস নাহি পাটনা হেন সোপিয়ে সার্ভিস নাহি ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম এ ডিপার্টমেন্ট অফ সিভিল এভিয়েশন দানো কলিয়া ওভহি সোলা ইজনো মসন বুকিং সোলো সে তো মসে এ হেলিকপ্টার ট্যুরিজম সার্ভিসেস নাহি স্যাটারডে এ সানডে জনো তাচো সোলা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর এ মিজোরাম কালিয়া ত্রিপুরা স্টেট খুলেহি শিখর খোখা চাও কুটু চলো উচি রমাশি চহি নিলে র ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আই এম ডি দানো পেমসি ফ্রবা ইউনাইটেড স্টেটস দানো কুথুস ইরান পিলে মিলিটারি এয়ার স্ট্রাইকস নাহি মপ্রকচনি ওয়ে ইউএস সেন্ট্রাল কমান্ড সেনকোম দানো পেচুস তেহরান দানো সিভিলিয়ান কোসা পিলে মপ্রকচ নাহি কোচেলো গুরুজন ফিকো হি ফোয়ে এ তেহরান পিলে ইউএস দানো মপ্রকচহি ইরান কমান্ডার ইন চিফ ন ফেসি হি ফিলে রপেম নিওয়া ইউএস দ নমপ্রা কৌথি ইরান জে জাস্ক বান্দারবাস এ সিরিক ফিজি লহিন বুঝি কাপে উখুহি চোয়া ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন স্ট্রেট অফ হরমুজ উইজে নাহি কুখু হয় এ কমার্শিয়াল কোসার খুন মারে দ আলিয়া উবুবস তালোসে তো পেমসি ফাওয়া কালিপাই নো নিউ দিল্লি ন ওয়েস্ট এশিয়া জিহালে নো প্রাকো কোহে নাহি কঠ আচে পিও তো পেমসি ফ্রাওয়া জি এফ এস গ্যালাক্সি কোসালে কতমৈ চেকালু কুবুলে নো চিয়া হিউলি কুলু প্রালোটে তো এক্সটার্নাল অফেয়ার্স মিনিস্ট্রি দান পেমনি ওয়ে ওমান লেগুবু কতমৈ এম্বেসি দান ওকে জহি কোলে অবুয়ে কালিয়া ওমান কফু অফুমেন কুলু গোচ অবো সোনাহি আচেমো সপি ওয়ে থাইল্যান্ড জি ব্যাংকক হেগবু বার কালি উমি তে প্রাচলিন উমে মক চু থিরে কথিলহি নিটমে চাও এ ফটোমে চকু লোয়ে উমে রেচরকন ইজু লোভ নো কসো চিলেন সবু উভাহি কলে তো উকোহি বুলোয় ইজো কহি হিসেবে